0: ছবি দেখে ছবি শুনে তো উসকো বাপ দাদাই দিখাই দে সুনাই দে বাপ কা আওয়াজ দেখ সুনাই দে।
1: আপ সুন রহে হ্যায় শিবা রেডিও, শান্তি কি ধুন রহে জীবন মে সদা।